0: বড়াইবার চিন্তা করুছু হেটারে বাবু তুই নেই করবু, যে করুছে করু, লোক ভুল কলে বলে তুই ভুল নেই করবু। আমি বি কার্যক্রম মাধ্যমে সবকে জনাইমা যে যেটা গোচর জমি আছে, যেটা জলচর আছে, যেটা যেন কিসম আছে সে কিসমকে সেনে রয়বাকে দিয়ন, আর নিজের সুবিধা লাগি পরর অসুবিধা নেই করন। দেখলে বাবু আমি শোনা মানে লোক যে জেনে তেনে আমি আমার জমি নেই হলে আর কেন কাম করুন, কেনটা করে চলমু
1: চলমু,
0: আমার গায়ে গরু ছেলমেড়া ই মানে কেন বাটকে
1: কেন আরে জিবে
0: হেলা এটা হবা যে তুই গোচর কে কলু বলে তোর জমিনে মোর গায়ে সম্বা, মোর জমিনে তোর ছেলেমেড়া সম্বা, মানমর্দন হেমু পরিবেশ অশান্তি হবা। তো আমি কার্যক্রম মাধ্যমে সবকে অনুরোধ করু যে কিসমর জমি সে কিসমর থৌ, আর বিশেষ করে আমার এই গোচর জমিকে সেমানে চাষবাস নেই করন কি ঘর দুয়ার খুলে নেই বন
1: নাই বন
0: হেলা। যে বাবু এটা কথাবার্তা ভিতরে আমার বৈঠককে আমার প্রতাপ চন্দ্র দাস আর তাঁকর দলবল আসিকি
1: বসিছন
0: গীত পরিবেশন করবে বল হেলা, সেমানে আমার কথা শুনুলে আমি অনুরোধ করু আর তাঁকর গীত শুনু
1: শুনু
2: ডাল খাই।

0: কবি গলা দাদা
1: বাবুরে যেটা সুন্দর করে গীত পরিবেশন কলে মোর মন উল্লাস হল তোর মন উল্লাস হল আর আমার যে কার্যক্রম শুনুছ আমার শ্রোতা বন্ধু মানে সেমানকর মন উল্লাস হইবা বলি মুই আশা করুছে
0: করুছ দাদা
1: যে বাবু এটা কথাবার্তা ভিতরে আমার বৈঠককে চাষী ভাই গোটে খাটলে না তুমি কথাবার্তা করুছে তুই শুন
2: আজ্ঞা আপনার পরিচয় টিকে দিও মো নাম হচ্ছে লোকনাথ মাহকু গ্রাম গলনাপুর আর গুলেলপদর পঞ্চায়েত কল্যাণী জেলা
3: আজ্ঞা আপনার তো নিশ্চিত ভাবে জন চাষী হলে আপনার কেন চাষবাস করছেন আজ্ঞা
2: চাষ হিসাবে বেশি করে ধান চাষ করা হচ্ছে তারপরে অন্যান্য রবি ফসল জাতীয় জিনিস সূর্যমুখী গহম পনিপরিয়া করছি
3: তো আপনার গোটে কথা কহন এই যে সূর্যমুখী চাষ করছেন আপনার এটা কেনতা করছেন সে বিষয়ে টিকে কহন আজ্ঞা
2: সূর্যমুখী চাষ করার পূর্ব জমি কি প্রথমে চার পাঁচ বড় চাষ কলে বেসাল ডোজ খত ডিএপি 20 কেজি পটাস 15 কেজি আউ ইউরিয়া 10 কেজি খেলে পকাইকি প্রথম গুলো চাষ করছু তারপরে সিআর কাটুছু তারপরে নাড়ি কাটিকি নাড়ি বিহন গুটি গুটি দেড় ফুট লেখা ছাড়ি ছাড়ি বিহন পকাইকি নেছি
3: আচ্ছা আজ্ঞা গোটে কথা কহন যে সবু চাষ লাগি আমার বিহন গুড়া আবশ্যকতা রয়েছে আজ্ঞা তো এই সূর্যমুখী চাষ লাগি আপনার বিহনটা কেন পাচ্ছেন আজ্ঞা
2: নিজে আমি সেটা কিণিকি চাষ করছু আর সেটা বাহার কিনা হচ্ছে হাইব্রিড সূর্যমুখী যাক আর টিকি কষ্টলি দাম টিকি অধিকা পড়ছে
3: আজ্ঞা তো এই যে বিহন কিসম মানে আছে এটা কেন কেন কিসম আছে আজ্ঞা কেন হাইব্রিড বিহন আপনার ব্যবহার করছেন আজ্ঞা
2: ভাল সূর্যমুখী বাছি গুলা করা হয়েছে বর্ষ
3: আজ্ঞা প্রত্যেক বিহন বুনবা আগ্রহ আজ্ঞা তো গোটে বিশোধন করবার পড়ছে বিহন বিশোধন তো এই যে সূর্যমুখী যে বিহন আপনার আনুছন আর তারপর তাকে লগাউছন তার আগে কিছু বিশোধন করছেন
2: তার পাউডর গভর্নমেন্ট গোটে পাউডর তাকে গোলাই করি তাকে আমি খরা শুকিয়ে তাকে লাইন দেবো যে ভবিষ্যতে সেটা অন্যান্য রোগ নাই লাগালে সে করা হবে
3: তো এই যে আপন সূর্যমুখী চাষ করছেন এটা কেতে এরিয়ারে করছেন আজ্ঞা
2: প্রায় মুখে একরে উপরে করে করছি
3: এটা কেতে বিহন লাগুছে
2: প্রায় 2 কেজি খন লাগিছে
3: একরে রে আচ্ছা যেতবেলে এটা অমল হবা আজ্ঞা একরে রে এটা কেতে সূর্যমুখী মঞ্জি বাহারবা
2: গলা বর্ষ তো প্রায় 5 কেজি করেছিলি চুটকি অবস্থায় প্রায় 27-28 বস্তা সূর্যমুখী পাইছিলি বর্ষ কেজি কু 6-7 বস্তা হচ্ছে প্রায় 14-15 বস্তা পুটকি অবস্থায় হলা ভাল জমা পড়ছে তার ফলটা মঞ্জি বি হবা আর কি টিকি লাভদায়ক চাষ যেমনি কি ইয়াকু বেশি পানি লাগে নি 3-4 গোটে পানি দেলে হয়েযাচ্ছে আর বিশেষ করে বর্ষা রয়ে কি বেশি খরা হুয়ে মঞ্জি পিরিয়ডটা যেমনি কি নভেম্বর ভিতরে যদি করছেন বলে ফেব্রুয়ারি মার্চ ভিতরে যদি 4 মাসিয়া চাষ এটা সে ভিতরে কলে ভাল রয়ে ওইটা আম কলাহান্ডি জেলার ই অঞ্চল পাই
3: তো এই যে আপনার যে সূর্যমুখী চাষ করছেন এটার লাগি কষ্টার কারণ লাগুছে
2: প্রথম বেসাল ডোজ তো দিয়া হচ্ছে ডিএপি পটাস আর ইউরিয়া টিকে দিয়ে প্রথমে করি তো লগাই দেছু দ্বিতীয় থর আউ থরে ইউরিয়া টিকে মারুছু 15-20 কেজি খেলে পরে একর দিকে মারা হচ্ছে আউ থরে তৃতীয় থর গেলে প্রায় স্প্রে কলে বি ভাল আছে নাই কলে বি চলবা পরিস্থিতি দেখিকি
3: তো আপনার তো জানিথিবে আজ্ঞা প্রত্যেক চাষ লাগি গোটে রোগ পোকর গোটে ডর রয়েছে আজ্ঞা
2: হ্যাঁ
3: তো এই সূর্যমুখী চাষ রে এটা কিছু রোগ র সম্ভাবনা আছে কি
2: না বিশেষ তো এটি রোগ থাকা ভাল কারণ 2 বর্ষ ভিতরে আমি কিছু অনুভব করিনি যদি থাকে নাই তো আমি তার সের সাইড লাগি আমি কিছু গুলো স্প্রে করবা এটা ভালো হবা
3: তো এই যে আপনার সূর্যমুখী চাষ করছেন এটা খসার কেন্দ্র ব্যবহার করছেন আপনার কিছু জৈবিক সার ব্যবহার করছেন কি
2: জৈবিক তো করা হয়নি রাসায়নিক সার কেমিক্যাল টা ব্যবহার করছে জৈবিক উপরে আমার হাতে যদি কয়েলে বি আমি তা ব্যবহার নাই করবার তাই বলতো
3: তো যা হোক আজ্ঞা আপন আমার বৈঠককে আসলে আউ এই সূর্যমুখী ফসল বিষয়ে কয়েলে কেনতা আপনার চাষ করছেন কেনতা আয় পাউছন আর কেনতা লাভবান হচ্ছন এই ফসলের কানা সুবিধা অসুবিধা আছে তো সেগি আমার আকাশবাণী তরফরু আমার শ্রোতা বন্ধু মান তরফরু আপনার অনেক অনেক ধন্যবাদ আর জুহার আজ্ঞা
2: নমস্কার
0: এটা বি শুনলি দাদা
1: শুনলু তো বাবু
0: চাষাবাস তার সঙ্গে অনুভবর কথা এটা গলা মগে তিয়ার লাগলা যে দাদা তুই তো ধন্যবাদ দিছু মুই গলা গুলো ধন্যবাদ দেশি
1: যে বাবু তুই তো জানিছু আমি তো চাষ করবার লোক চাষ তো করুছু মাত্র খনে হলি টিকে বণি যাউছি
0: বড়ুছে বড়ুছে
1: হয় হয় কেনতা বেলে দেখ গুটে জানি করি কাম করবাটা কেনতা আর খনে ঢেল মারি করি কাম করবাটা কেনতা মুই কয়বার কথা রে বাবু চাষবাস তো আমি করুছু মাত্র আমার যে বিশেষজ্ঞ আজ্ঞা মানে
0: অছন
1: তাকর যদি পরামর্শ নেতু তাকর কথা যদি শুনতু আর তাকর হিসাবে চাষ কলে আমার যে 12 অনা চাষ হচ্ছে সেটা 16 অনা চাষ হেতা
0: হেতা
1: তো সবুদিন পরা আমার বৈঠকে আজ জনে বিশেষজ্ঞ আজ্ঞা আইসছন তো মুই কথাবার্তা করুছে তুই শুন
4: শ্রোতা বন্ধু মানে আপন মান তো জানিথিবে যে সবু জায়গা নে আমকে গুড়ে লেম্বু দরকার সেটা ঘরে আচার করবা লাগি হোক লেম্বু প্যান করবা লাগি হোক কি শরবত করবা লাগি হোক কি ভাত সঙ্গে কচা মির্চা গুটে হোক কি লেম্বু গুটে চটকি করে খাইলে কেতে মধুর লাগছি তো আমি কেনটা করে লেম্বু চাষ করমা সে বিষয়ে বি আমার চাষী ভাই মানে চিন্তা করবার দরকার তো আজ আমার বৈঠককে আজ্ঞা জনে আইসছন আজ্ঞাঙ্ক নাঁ হচ্ছে ডক্টর রঞ্জন কুমার তরাই আজ্ঞা কলাহান্ডির

0: ভবানীপাটনা কৃষি বিজ্ঞান কেন্দ্রের কার্যক্রম সংযোজক অছম। তো আজ্ঞা সঙ্গে আজ আমি কথাবার্তা করমা কেনতা করে বৈজ্ঞানিক প্রণালী আমি লেবু চাষ করে পারমা। তো তোরাই আজ্ঞা জুহার
1: জুহার।
0: তো আজ্ঞা প্রথম করে কহন আমি লেবুর উপাদেয়তা মানে কাণা মানে আজ্ঞা
1: সাধারণত দেখা যাচ্ছে আমার যে লেবু ফসল গোটা আমার সাইট্রস গ্রুপর, তো এটা আমার দেখা যাচ্ছে ওড়িশার কদলী চাষ পরে এই লেবুকে সমস্ত আদর নিয়ে এখানে আমার গরিব লোকের ফল ভাবে বিবেচনা করা থাকে। তো লেবুর ব্যবহার আমার অল্প বহুত সমস্তে প্রায় করে থাকে, প্রায় প্রতিদিন আমার বহু পুরাতন কাগজ মধ্যে আমার এই লেবুর উপকারিতা বিষয়ে মুনি ঋষি মানে তাঁর উপলব্ধি করছেন। এখানে খাদ্য তথা ঔষধ রূপে কিছু ব্যবহার করা যাই পারে। আপনার দেখবে যে লেবু খাদ্য সহ আমার প্রতিদিন দরকার হচ্ছে, এর মধ্যে আপনার বিভিন্ন প্রকার স্বাদিষ্ট তথা ঔষধ প্রস্তুত করিবার আমার ব্যবহার করা যেতে পারে। এতে আপনার দেখবে ভিটামিন সি প্রচুর পরিমাণে রয়েছে, যেটা আমি ভিটামিন গ বলে কোচান আজ্ঞা। আপনার ধাতব লবণ যেটা আমি মিনেরাল কোচান সেটা এতে ভরপুর রয়েছে, তেমন এ আমার উভয় আমার বিভিন্ন প্রকার শরীরকে স্বাস্থ্যবান করে তথা আমার বিভিন্ন প্রকার অন্যান্য শ্বাস কিংবা যে স্কোয়াস রহিলা কিংবা আপনার লেবু সরবত এগুলা খরাদিনে আমার প্রস্তুত করে আমি ব্যবহার করে পারি।
0: তো আজ্ঞা।

0: প্রজাপতি তো যাই কোটি লুচিলে
1: লুকিছন এটা লুকলা বালা বুঝল মা মুই হাইকোর্ট কেস কা আইসি ঠকা ঠকি।

0: আমারে মরার
1: মর ভুলে যাইছি, মর ভুলে যাইছি, আগে আমাকে ক্ষমা কর দিও।
0: ক্ষমা? তো পরি গৃহবাদী বিভীষণ ক্ষমা নাহি রে, তোর একমাত্র শাস্তি হউছি হত্যা।
2: স্যার মো সান কথা মানন্তু, চৈতন্যকে ক্ষমা কর দিও।
0: ক্ষমা করি দেবি, ক্ষমা করি দেবি। হউ, যদি ক্ষমা চাহুছু তবে তলকু যাই পূর্ব পরে ডিউটি কর।
1: যাও যা যাও যা, পগলা হয়ে গেলানি।
2: স্যার শুনন্তু, এমানকু ডরি এটি লুচিবার কিছু কারণ নাই, তলকু জিবে চালন্তু, যা হব দেখা যাব।
3: ই সবে কাই গলে? আরে কেনা রছন
4: এ পাইক কেনা থাউছ হে? সমান 12 ঘন্টা কো আহিবাকু কই দেখা যাছন দবার নাই হে।
3: কানা বো চৈতন, এন্তা খুঁটো বেগে ঠিয়া দিছ যে?
1: নাই কথা কোন কি আগে এটি যে পাটি তুন্ড হউতলা সেই কথা সমান উপরে বুঝা বুঝি
3: হই। হ্যাঁ এন্তা কথা কে?
4: এ পাইক
3: তুমি চুপ করো,
4: তুমি তিনি পড়ে
3: হে মোর মুয়ে কথা কইছ কে? ভাগ ইনু কইছে
4: তুমি যা হে, কি হ তুমি?
1: ও দি মা
4: এইটা
0: কি বেলা হয়ে গেলি?
1: বর্তমান পর বড় কন্যাঙ্ক ফাইল মেড়া কাম চালছি।
0: কিস হেলা? ও হেই, আমটু ফিস নেই, আমকু কিস শিশু বাল কর ছাড়িব না কিস? ও বাত নেহি হোগা, ও বাত নেহি হোগা। হই গোঙ্কিয়া বাবু,
3: কানা কউছো না গে?
0: আপনক ফাইলি?
3: মোর ফাইল, মোর ফাইল মিলি যাইছে আগে, মোর মগ বি মিলি যাইছে।
0: ও হেই, তা মানে আপনক পুতা মগবামক সঙ্গে সেক্রেটারি কো বিবাহ হব না কিস?
4: হই আগ্যা, মো ঝিও সাথিরে তাঙ্ক পুয়ার।
0: আউ আমে সবু কি সব করু বে?
1: আপন মানে আপন মানে তার নাম নিয়ন্তু কুহন্তু, আরে শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ,
5: শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ।